মিডিয়াম ওয়েভ 438.6 মিটার, অর্থাৎ 684 কিলোহার্টসে এটি আকাশবাণী শ্রী বিজয়পুরম কেন্দ্র। নমস্কার, শুভ সন্ধ্যা। আজকের বাংলা চিরন্তনীর আসরে আমার সকল শ্রোতা বন্ধুদের জানাই স্বাগত।

আমরা সবাই মহান কাজ করতে পারি না, কিছু আমরা ছোট ছোট কাজ মহান ভালোবাসা দিয়ে করতে পারি। আমাদের মানবসেবী সমাজকর্মী মাদার টেরেসার বাণীতে আমাদের জীবনকে সব সময় উদ্বুদ্ধ করেছে। তার এই উক্তিতে ভালোবাসা ও আন্তরিকতার সঙ্গে করা ছোট্ট একটি সাহায্য একজন মানুষের জীবনে বড় পরিবর্তন আনতে পারে, এটাই আমাদের শিখিয়ে দেওয়া হয়।

0: আজকের বিশেষ সাক্ষাৎকার, অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, জাতীয় পুষ্টি সপ্তাহ পালন, সুষম ও পুষ্টিকর খাদ্যের গুরুত্ব অপরিসীম, বিষয়টি নিয়ে আজ শুনব বিশেষ সাক্ষাৎকার। সাক্ষাৎকারের অতিথি ডক্টর জাসমিন এস জোসেফ, BHMS, বর্তমানে তিনি NCA শ্রীবিজয়পুরম স্কুলের কাউন্সিলর হিসেবে কর্মরত এবং তিনি হোমিও ক্লিনিক কেয়ারের সঙ্গেও যুক্ত। বিশেষ সাক্ষাৎকারটি নিয়েছেন আমার সহকর্মী দেবযানী ব্যানার্জি। শুনব আজকের সাক্ষাৎকার।
1: পুষ্টি শুধু আমাদের শরীরকে শক্তি দেয় না, সুস্থ ও সুন্দর জীবনের ভিতও গড়ে তোলে। বিশেষ করে শিশুদের শারীরিক বৃদ্ধি, মানসিক বিকাশ এবং রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে ওঠার ক্ষেত্রে সঠিক পুষ্টির গুরুত্ব অপরিসীম। আজ নিউট্রিশন উইক উপলক্ষে আমরা কথা বলবো একজন বিশিষ্ট হোমিওপ্যাথিক চিকিৎসকের সঙ্গে। দৈনন্দিন খাদ্যাভ্যাস, শিশুদের পুষ্টি, রোগ প্রতিরোধ ক্ষমতা এবং আমাদের উপকূলীয় আবহাওয়ায় সুস্থ থাকার জন্য প্রয়োজনীয় পুষ্টি নিয়ে তার মূল্যবান মতামত জানব। নমস্কার ম্যাডাম।
2: নমস্কার
1: ম্যাডাম, প্রথমেই আপনার পরিচয়টা জানতে চাইব।
2: আমার নাম ডক্টর জাসমিন এস জোসেফ, আমি সাদেপুরে থাকি আর আমি এখন একটা গ্যারাচারমায় একটা ক্লিনিকে কাজ করি অ্যাজ আ কনসালটেন্ট হোমিওপ্যাথিক ফিজিশিয়ান।
1: আচ্ছা, প্রথম প্রশ্নতে আসি ম্যাম। আজকের দিনে শিশুদের মধ্যে জাঙ্ক ফুডের প্রতি আকর্ষণ খুব বেশি, কিন্তু তো এই অভ্যাস তাদের শরীরের উপর কী ধরনের প্রভাব ফেলতে পারে বলে আপনার মনে হয়?
2: জাঙ্ক ফুডে প্রচুর পরিমাণে সল্ট, সুগার বা আনহেলদি ফ্যাট থাকতে পারে, কিন্তু আমরা যে যতটা আমাদের দরকার হয় মিনারেলস, ফ্যাটস, ভাইটামিনস, যেগুলো আমরা একটা ব্যালেন্সড ডায়েটে পাই, সেগুলো জাঙ্ক ফুডে পাওয়া যায় না। তো তার জন্য অনেক সাইড এফেক্টস, অনেক খারাপ এফেক্টস বাচ্চাদের মধ্যে পড়তে পারে।
1: আচ্ছা, স্কুল পড়ুয়া শিশুদের জন্য একটি আদর্শ ব্যালেন্স ডায়েট কেমন হওয়া উচিত?
2: একজন স্কুল গোয়িং বাচ্চার ডায়েটের মধ্যে প্রোটিন, হোল গ্রেনস, সিজনাল ফ্রুটস, ভেজিটেবলস আর অনেক রকমের নাটস যেগুলো পাওয়া যায় সেগুলোও দিতে পারেন। আর সব থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে জল। আজকাল আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে বাচ্চারা জল খেতে চায় না, কিন্তু জলটা হচ্ছে বাচ্চাদের জন্য বা বড়দের জন্য খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। জল ভালো করে না খেলে ডিহাইড্রেশন হতে পারে আর অনেক রকমের মানে পেটের ডিসকমফোর্ট হতে পারে, স্টমাক আপসেট হতে পারে, সেগুলো সমস্যা আমরা দেখতে পারি। তো সেগুলো আমাদেরকে একটু দেখতে হবে, দ্যাট অ্যাজ আ প্যারেন্ট আমরা যেন এইসব জিনিস বাচ্চাদের ডায়েটে ইনক্লুড করি।
1: আচ্ছা, অনেক সময় বাচ্চারা স্কুলে খেলার সময় এই দিকটা খেয়ালই রাখে না যে তাদেরকে জলটাও খেতে হবে, কারণ প্রচুর পরিমাণে ঘামটা বেরিয়ে যায়, তো সেই পরিমাণ জলটা ওরা ইনটেক করে না।
2: একদম। আরেকটা জিনিস হচ্ছে যে বাচ্চাদের জলে তো টেস্ট থাকে না, তো বাচ্চারা জল খেতে চায় না, তো সেখানে আমরা জলের একটা অল্টারনেটিভ দিতে পারি, যেমন ডাবের জল হয়ে গেল, এগুলো আমরা খেতে পারি, বা যেগুলো সিজনাল ফ্রুটস যেমন

0: ওয়াটারমেলন,
1: হ্যাঁ
0: সেগুলো আমরা খেতে পারি, যেটাতে না ওয়াটার কন্টেন্টও আছে ওয়াটারমেলনতে, আর এমনিতেও একটা এনার্জি দেয়
1: আচ্ছা,
0: বাচ্চাদের।
1: শিশুদের ব্রেন ডেভেলপমেন্ট এবং স্মৃতিশক্তি ভালো রাখার জন্য কোন ধরনের পুষ্টি বিশেষ প্রয়োজন বলে মনে হয়?
0: ব্রেন ডেভেলপমেন্টে সব থেকে বেশি ইম্পর্টেন্ট যেগুলো হবে সেটা হচ্ছে আয়রন, জিঙ্ক, আয়োডিন, ফোলেট, ভাইটামিন বি অ্যান্ড ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিডস। আর এইসব আমরা পাবো ডিম, মাছ, ডাল, নাটস, সিডস আর ভেজিটেবলস।
1: মানে ডেইলি খাবারের থেকেও বাচ্চা এগুলো পেতে পারে?
0: একদম একদম, আমাদেরকে সেটা দেখতে হবে যে খুব বেশি একটা খুব এক্সপেন্সিভ কিছুতে না গিয়েও আমরা
1: হ্যাঁ হ্যাঁ,
0: যেগুলো এমনি মার্কেটে পাওয়া যায়
1: ডাল
0: সেগুলো,
1: ভাত,
0: একদম
1: তার মধ্যে সবজি থাকবে।
0: একদম, সেগুলো একটা ব্যালেন্স রেট। এই জন্য আমরা নিউট্রিশন উইকটা আমরা সেলিব্রেট করছি, যে এই ব্যালেন্সটা কী করে করব ডায়েটের মধ্যে সেগুলো জানানোর জন্য আমরা এই উইকটা সেলিব্রেট করছি।
1: আচ্ছা, আমাদের আন্দামানের মতো সামুদ্রিক এবং আর্দ্র আবহাওয়ায় পুষ্টির ক্ষেত্রে কি কোনো বিশেষ বিষয় মাথায় রাখা উচিত বলে মনে করেন ম্যাম আপনি?
0: এখানে আমরা দেখছি যে এখানে গরমটা খুব বেশি পড়ে,

0: একটা ব্যালেন্স, এটা এই জন্য আমরা নিউট্রিশন উইকটা আমরা সেলিব্রেট করছি, যে এই ব্যালেন্সটা কী করে করবো ডায়েটের মধ্যে সেগুলো জানানোর জন্য আমরা এই উইকটা সেলিব্রেট করছি।
1: আচ্ছা, আমাদের আন্দামানের মতো সামুদ্রিক এবং আর্দ্র আবহাওয়ায় পুষ্টির ক্ষেত্রে কি কোনো বিশেষ বিষয় মাথায় রাখা উচিত বলে মনে করেন ম্যাম আপনি?
0: এখানে আমরা দেখছি যে এখানে গরমটা খুব বেশি পড়ে, আর বাচ্চারা যখন বাইরে বেরোয় তখন খুব বেশি, আপনি যেমন বললেন যে আউটডোর অ্যাক্টিভিটিসে খেলাধুলা যখন করতে যায় খুব বেশি ঘাম হয়, খুব বেশি ওরা টায়ার্ড হয়ে যায়, আর তার সাথে ওরা জল খেতে চায় না, তো তার একটা ডেফিনেটলি একটা এফেক্ট পড়ে বাচ্চাদের মধ্যে। আর আমরা যে ভাবি যে ঠিক আছে বাচ্চা আছে পরে ঠিক হয়ে যাবে, সেটা আমরা আমাদেরকে সেটা মনে রাখতে হবে
1: এখন থেকে ওদের
0: একদম, যে এখন আমরা হয়তো আমাদের অত ইন্টেন্সিটিতে আমরা বুঝতে পারবো না, কিন্তু যত বাচ্চারা বড় হবে আমরা দেখতে পারবো যে অনেক কিছু সমস্যা অলরেডি ভিতরে ডেভেলপ হয়ে গেছে, তো সেই জন্য ঠিক করে রাখার জন্য যেমন আমি বললাম এখানে ডাবের কোকোনাট ওয়াটারটা অনেক পাওয়া যায়, তো সেগুলো আমরা ইউজ করতে পারি
1: অবশ্যই। আচ্ছা ম্যাম, শিশুদের মধ্যে আয়রনের ঘাটতি কেন দেখা যায় এবং এর ফলে কী কী সমস্যা হতে পারে বলে মনে হয়?
0: আয়রন হচ্ছে আমাদের শরীরে হিমোগ্লোবিন একটা ব্লাডের একটা কন্টেন্ট সেটা তৈরি করার জন্য হেল্প করে, আর হিমোগ্লোবিন হচ্ছে আমাদের সারা শরীরে অক্সিজেনকে সাপ্লাই করে, মানে অক্সিজেন যেটা হয় ওটা হিমোগ্লোবিনের সাথে বাইন্ড করে ওটা সব অর্গানসে ব্রেনে কিডনিতে লিভারে সব জায়গাতে ওটা প্রোভাইড করে অক্সিজেন। তো আমাদের যদি আয়রন ডেফিসিয়েন্সি হয়ে যায়, আয়রনের কোয়ান্টিটিটা যদি কম হয় তাহলে আমরা অক্সিজেন ঠিক করে পাবো না, অক্সিজেন না পেলে সবসময় একটা টায়ার্ডনেস ফিলিং হবে, সবসময় মনে হবে যে না ভালো লাগছে না, কিছু করতে ইচ্ছা করছে না,
1: আমরা এই লক্ষণগুলো দেখা দেবে
0: একদম। ওকে, যেমন অ্যানিমিয়ার যতগুলো সিমটমস আমরা দেখতে পারি সেগুলো আমরা দেখতে পারবো এখানে, আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া বলে এটাকে। তো বাচ্চাদের মনে হবে যখন আমরা উঠছি তখন মনে হচ্ছে পড়ে যাব, মাথাটা ঘুরছে, বা আমরা পড়াশোনা করতে পারছি না, সবসময় একটা মাথা ব্যথা হচ্ছে, সবসময় কনস্টিপেশনের একটা সমস্যাও দেখতে পারি এখানে, তো এইগুলো সমস্যা আমরা দেখতে পারি।
1: আচ্ছা, শিশুদের শারীরিক বৃদ্ধির জন্য ভিটামিন ডি এবং ক্যালসিয়াম কতটা গুরুত্বপূর্ণ?
0: ক্যালসিয়াম বোন এবং টিথ ডেভেলপমেন্টের জন্য খুবই ইম্পর্ট্যান্ট, আর ভিটামিন ডি হচ্ছে ক্যালসিয়াম অ্যাবজর্পশনের জন্য খুব সাহায্য করে, তো আমরা এগুলো পাই দুধ বা ডেরি প্রোডাক্টস থেকে, সেসেমে সিডস, রাগি এবং কিছু অন্যান্য ফুড ক্যালসিয়ামের সোর্স হতে পারে। ভিটামিন ডি আমরা সানলাইট থেকেও পেতে পারি, কোনো রকমের ডেফিসিয়েন্সি সাসপেক্ট হলে ডক্টরের কাছে যাওয়া উচিত, আর ডক্টর সেই বাচ্চার কোনো কী জিনিসটা রিকোয়ার কীভাবে নিতে হবে সেগুলো ডক্টর সাজেস্ট করবে,
1: টেস্ট আর কি।
0: হ্যাঁ, টেস্ট দিয়ে যে আগে তো টেস্ট করে দেখা হবে যে কোয়ান্টিটিটা সত্যি সত্যি কি কম আছে, কি কারণ আছে, কারণটা আগে ডায়াগনোসিস করতে হবে, যে বাচ্চা যে সবসময় পেটে ব্যথা বলছে আমরা শুধু ভাবছি যে না কিসের জন্য হতে পারে, কিন্তু পেটের ব্যথা তো অনেক জিনিসের জন্য হতে পারে, তো ডক্টরের কাছে যাওয়া উচিত যেন কি না ডক্টর আমাদেরকে জানাবে যে কি জন্য ব্যথা হচ্ছে, হ্যাঁ তার অ্যাকর্ডিংলি মেডিসিনস বা কিছু ট্রিটমেন্ট করা থাকলে ডক্টর করে নেবে।
1: আচ্ছা, এই রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য কি কোনো একটি বিশেষ খাবার রয়েছে?
0: এমন কোনোই একটা খাবার নেই যেটা খেলে আমাদের সব কিছু একসাথে আমরা পেয়ে যাব, আমাদের যেমন হাতে সব আঙুলটা এক সমান নয়, কিন্তু আমাদের সব আঙুলের আলাদা আলাদা একটা ইম্পর্টেন্স আছে, যেমন আমাদের সেন্সেস, সব সেন্সেসের একটা ইম্পর্টেন্স আছে, আমরা যদি চোখ দিয়ে না দেখতে পারি তাহলে তাদের একটা প্রবলেম আমরা ফেস করবোই লাইফে, তো সিমিলারলি আমরা সব কিছু এক জায়গা থেকে আমরা পাবো না, তো আমাদেরকে সেই হিসাবেই খেতে হবে, যে প্রোটিনের জন্য আমরা পালসেস নিচ্ছি বা ক্যালসিয়ামের জন্য আমরা দুধ খাচ্ছি, ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিডের জন্য আমরা মাছ খেলাম, ডিম খেলাম, এসব আমাদেরকে দেখতে হবে।
1: আচ্ছা, অর্থাৎ রোজকার খাবারে এসবগুলো আমরা পেয়ে যাব?
0: একদম একদম।
1: আচ্ছা আচ্ছা ম্যাম, শিশুরা ব্রেকফাস্ট না করে স্কুলে গেলে তাদের পড়াশোনা বা মনোযোগের ওপর কি কোনো প্রভাব পড়তে পারে?
0: একদম, ব্রেকফাস্টের মানেই হচ্ছে যে আমরা অনেকক্ষণের জন্য যে ফাস্ট করেছি, যেমন রাতে ধরুন আপনি খেয়েছেন 8টা বা 8:30 আপনি খাচ্ছেন, আর সকালে হচ্ছে আপনি 8টা বা 8:30 খাচ্ছেন ধরুন, তো মাঝখানে 12 ঘন্টার গ্যাপ হয়ে যাচ্ছে, তো আমরা ব্রেকফাস্ট এটাকে তাই জন্য বলি যে এটা ফাস্টটাকে ব্রেক করছে, তো আমরা যদি এটা স্কিপ করে নিই তাহলে এটার অনেক কিছু কমপ্লিকেশন, অনেক কিছু সাইড এফেক্টস আমাদের শরীরে পড়তে পারে,
1: আর বাচ্চাদের উপর আরো বেশি পড়বে।
0: একদম, কেন কি না বাচ্চারা খুব চঞ্চল হয়, ওরা এক জায়গাতে বসে থাকে না, আমাদের যেমন আমরা যদি বলি যে এনার্জি নেই আমরা কিছু খাইনি তো আমরা চুপ করে এক জায়গাতে বসবো, বাচ্চারা কিন্তু বসবে না, বাচ্চারা সবসময় এদিক ওদিক ওদিক ওদিক করতেই থাকে, তো এই জন্য ব্রেকফাস্ট

0: কাজটা স্কিপ করাটা একদমই উচিত নয়।
1: আচ্ছা, শিশুদের মধ্যে ওবেসিটি বা অতিরিক্ত ওজন বাড়ার অন্যতম কারণ কি অস্বাস্থ্যকর খাবার বা এরকম কিছু শারীরিক পরিশ্রমের অভাব?
0: একদম, আমরা ডেফিনেটলি এটা একটা রিজন। বাচ্চাদের যে ওয়েট গেইন হচ্ছে সেটা প্যারেন্টসরা দেখে ভাবে যে হ্যাঁ আমার বাচ্চা ভালো করে খাচ্ছে বলেই ওয়েট গেইন হচ্ছে, কিন্তু ভিতর থেকে যে কতগুলো সমস্যা হচ্ছে সেটা আমরা জানতে পারি না,
1: বাইরে থেকে বোঝা যায় না।
0: অনেক সময় আমি নিজেই দেখেছি যে 7 বছর বা 8 বছরের বাচ্চারা আসে থাইরয়েডের প্রবলেম নিয়ে, থাইরয়েডের সমস্যা হয়ে যায়, স্পেশালি মেয়েদের, যে PCOD, PCOS এইসব এখান থেকেই স্টার্ট হয়। আমরা যে ভাবি যে আমরা 18 বছর বা 19 বছরে হঠাৎ করে PCOD বা PCOS বা থাইরয়েডের সমস্যা আসছে, কিন্তু এটা নয়, এটা আমরা ছোট্ট থেকে এগুলো ইগনোর করি, এগুলো যে সাইন্স থাকে এগুলো আমরা ইগনোর করতে থাকি বলে
1: কোথাও না কোথাও এক্ষেত্রে ফাস্টফুড অনেকখানি।
0: একদম একদম, যে আমরা আগেও ডিসকাস করেছিলাম যে ফাস্টফুডে খুব আনহেলদি। আর এখানে আরেকটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে যে শুধু ব্যালেন্স ডায়েট বলেই নয়, এখানে কি কতটা হাইজিনে আমরা কাজ করছি, বাইরে যে আমরা কতটা শিওরিটিতে বলতে পারবো যে ফাস্টফুড যে প্রিপেয়ার হচ্ছে এখানে ভালো হাইজেনিক জল ইউজ
1: হচ্ছে,
0: হ্যাঁ এক্স্যাক্টলি, তো এগুলো আমরা বলতে পারবো না কোনোদিন। আর এগুলোর ডেফিনেটলি একটা এফেক্ট তো পড়ে শরীরে,
1: ঘরে খাওয়াটাই হচ্ছে প্রধানের
0: একদম
1: উপায়। অভিভাবকরা কি নিজেদের মতো করে শিশুদের ভিটামিন বা নিউট্রিশনাল সাপ্লিমেন্ট দিতে পারেন?
0: একদমই না, আমি কোনোদিনই এটা সাজেস্ট করব না যে প্যারেন্টসরা নিজে থেকে সাপ্লিমেন্ট দেয়। ইনফ্যাক্ট আমি এটাই বলবো, বাচ্চাদের যতটা খাবার থেকে আমরা নিউট্রিশন গেইন করতে পারি ততটা
1: ভালো,
0: সাপ্লিমেন্টেশন দিয়ে দিলে তারও একটা পরে হতেই পারে, সাইড এফেক্ট হতেই পারে, তো যতটা আমরা আগে তো টেস্ট করে দেখা উচিত যে কতটা ডিফারেন্স আছে, কতটা ডেফিশিয়েন্সি আছে, যদি থাকে তাহলে আমাদেরকে যে রিচ ফ্রুট, যেমন অনেক ফ্রুটসের, অনেক ভেজিটেবলসের, অনেক খাওয়া দাওয়াতে অনেক কিছু আমরা পেতে পারি,
1: প্রথমত ডাক্তারেরও পরামর্শ নিলে ভালো।
0: একদম একদম, একটা এক্সপার্টকে কনসাল্ট না করে কোনোদিনই নিজে থেকে কোনো একটা ডায়াগনোসিসে এসে বা কিছু এটা দরকার ওটা দরকার বলে খাইয়ে দেওয়া উচিত নয়।
1: আচ্ছা আচ্ছা ম্যাম, শিশুদের হজম শক্তি বা পেট হেলথ ভালো রাখার জন্য খাদ্য তালিকায় কী কী রাখা উচিত বলে আপনি পরামর্শ দেবেন?
0: হেলদি ডাইজেশনের জন্য সবসময় একটা ফাইবার রিচ ফ্রুটস বা ফুড যেগুলো পাওয়া যায় সেগুলো খাওয়া উচিত, সিজনাল ফ্রুটস যে থাকে সেগুলোর অনেক একটা ভালো এফেক্টস থাকে, ভেজিটেবলস, হোল গ্রেনস এবং সবসময় একটা ভালো কোয়ান্টিটিতে ওয়াটার। আর যখন আমি বলি যে জল খেতে হয়, এটা নয় যে বাচ্চা বাড়িতে আছে সে কোনো আউটডোর অ্যাক্টিভিটি করছে না, রোদে যাচ্ছে না, তাকে আমরা অনেক জল খাইয়ে দিচ্ছি, সেটা যেন না হয়।
1: আচ্ছা,
0: বাচ্চাদেরও একটা লিমিটেড ক্যাপাসিটিতেই কিডনি ফাংশন করে, তো সেখানে আমরা যদি বেশি করে 3-4 লিটার বা তার বেশি জল খাওয়াই, কেন কি না শুনেছে যে ডাক্তার বলেছে বা আমাদের বাড়িতে কেউ বলেছে বেশি, হ্যাঁ, তো তাহলে কিডনি ওভার ফাংশন করে কিডনির একটা প্রবলেম হতে পারে, কিডনি প্রবলেমস হতে পারে, তো সেটা যেন না হয়। তো আমাদেরকে দেখতে হবে যে প্রত্যেকটা বাচ্চা আলাদা, বাচ্চার কী রিকোয়ারমেন্টস আছে, কতটা রিকোয়ারমেন্টস আছে, কী খাওয়াবো, কেন খাওয়াবো, সেগুলো একটু জেনে। একদম একদম,
1: সামুদ্রিক আবহাওয়ায় খাবারের হাইজিন বা খাদ্য নিরাপত্তার ক্ষেত্রে কী ধরনের সতর্কতা প্রয়োজন আছে?
0: আমরা এখানে দেখছি যে আমাদের একটা হিউমিড এনভায়রনমেন্ট, তো অনেক কিছু যে ফুডস আছে সে অনেক তাড়াতাড়ি খারাপ হয়ে যাবে, নষ্ট হয়ে যায়, তো তাই জন্য ফ্রেশ ফুড খাওয়া, একটু ভালো করে যে জিনিসগুলোকে রেফ্রিজারেটরে রাখা আর ইউজ করা এবং প্রপারলি কুক করে, সে কোন আমরা যে প্লাস্টিক টিফিন ইউজ করছি বাচ্চাদেরকে টিফিন দেওয়ার জন্য সেগুলোতে একটু ধ্যান রাখা, আর যে প্লাস্টিক বটলে আমরা জল খাই এইসবকে একটু আমাদেরকে ধ্যান দিতে হবে এইসব জায়গাতে।
1: আচ্ছা, এই শিশুদের স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস তৈরি করার ক্ষেত্রে অভিভাবকদের ভূমিকা কতটা গুরুত্বপূর্ণ ম্যাম?
0: এখন আমরা দেখি যে অনেক প্যারেন্টসরা বাচ্চাদের কথা শুনে, বাচ্চারা যদি বলে আমি এটা খেতে চাই না বা ওটা খেতে চাই না, বা বাচ্চাদের যখন জ্বর থাকে, যখন ফিভার থাকে বাচ্চাদের, তো বাচ্চারা কিছুটা খেতে চায়, কিছুই খেতে চায় না, বাচ্চাদের একটা টেস্ট থাকে না মুখে, তো তখন বাচ্চারা হয়তো চাইবে যে চিপস খাবে বা চকলেট খাবে, এইসব আনহেলদি জিনিসগুলো। প্যারেন্টসরা কী ভাবে সে এগুলো খাইয়ে দিলে কিছু তো বাচ্চা খাচ্ছে, হেলদি ফুড না খেলেও কিছু তো খাচ্ছে, কিছু তো পেটে যাচ্ছে, তো এটা আমরা খাইয়ে দিয়ে আমরা তার সাথে ওষুধ দিয়ে দেব। হ্যাঁ, এটা হচ্ছে সব থেকে বড় আমাদের একটা মিসকনসেপশন যে বাচ্চা কিছু খেতে চাইছে না বলে বাচ্চা যেটা খেতে চাইছে সেটাই খাইয়ে দেব। একটা বিকজ বোথ প্যারেন্টস এখন কাজে যায়, বোথ ওয়ার্কিং প্যারেন্টস থাকে, ওদের কাছেও এত

0: টাইম থাকে না যে আমি বসে বাচ্চা যত টাইম নিচ্ছে
1: হুম হুম
0: খাওয়ানোর জন্য সে টাইম নিয়ে খাওয়াবো। তো এই জন্য একটা ইজি ওয়ে একটা খুঁজে, এটা হচ্ছে একটা প্রথম ভুল, সব থেকে বড় ভুল।
1: আচ্ছা আচ্ছা ম্যাম, আজকাল এই বর্তমান ডিজিটাল যুগে অতিরিক্ত স্ক্রিন টাইম কি শিশুদের পুষ্টি ও স্বাস্থ্যকর জীবনযাত্রার উপর কোনো প্রভাব ফেলছে বলে মনে হয়?
0: নিশ্চয়ই, বেশি স্ক্রিন টাইমের জন্য বাচ্চারা এখন কোনো ফিজিক্যাল অ্যাক্টিভিটি করতে চায় না। বাচ্চারা সবসময় চায় যে আমি স্কুল থেকে আসব, হয়তো ওরা অনলাইন কোচিং নিচ্ছে, তো
1: হুম হুম
0: সবসময় একটা স্ক্রিনের সামনে, স্পেশালি করোনার পর থেকে আমরা
1: হুম
0: দেখেছি
1: হুম
0: যে প্রত্যেকটা বাড়িতে প্রত্যেকটা বাচ্চার কাছে এখন স্কুলে নোটসও অনলাইন আসে। তো বাচ্চাদেরও একটা টেন্ডেন্সি হয়ে গেছে
1: ফোনের
0: যে,
1: অভ্যাস হয়ে গেছে।
0: হ্যাঁ একটা টেন্ডেন্সি হয়ে গেছে যে আমি সবসময় স্ক্রিনেই থাকছি।
1: হুম
0: তো
1: হুম
0: তাই জন্য একটা কনসেন্ট্রেশনের একটা সমস্যা হচ্ছে, যে 30 সেকেন্ডের বেশি কোনো জিনিসের কনসেন্ট্রেশন দিতে পারছে না, কেন
1: হুম
0: কিনা
1: হুম
0: রিলস 30 সেকেন্ডের বা
1: ও
0: 1 মিনিটের, তো
1: আচ্ছা
0: তার
1: আচ্ছা
0: থেকে বেশি আরও কোনো কাজের কথাই শুনতে চায় না,
1: হুম
0: যে
1: হুম
0: আমার খাবার জন্য যে 10 মিনিট লাগবে
1: হুম
0: বসতেই পারছে না বাচ্চা, কনসেন্ট্রেশনই শেষ, আর ক্লাসে বসতে পারছে না। মা বাবা যদি কোনো কথা বলতে
1: হুম
0: চাইছে তো
1: হুম
0: বসে কথাই শুনবে না।
1: শুনবে না।
0: তো এটা হচ্ছে, এগুলো হচ্ছে বেশি স্ক্রিন টাইমের জন্য যে সমস্যাগুলো তৈরি হচ্ছে সেটাই একটা সমস্যা।
1: আচ্ছা আচ্ছা ম্যাম, পুষ্টির ক্ষেত্রে আমাদের সমাজে প্রচলিত কতগুলো ভুল ধারণা আছে, তো কোন ধারণাগুলোকে আপনি সবচেয়ে বেশি দেখতে পান?
0: একটা কমন মিসকনসেপশন আছে আমাদের মধ্যে যে হেলদি ফুড মানেই যেটা এক্সপেন্সিভ, বা ভালো জিনিস মানেই যেটা এক্সপেন্সিভ, যে এক্সপেন্সিভ মানে ভালো
1: হুম হুম
0: মিনারেল ওয়াটার দিয়ে তৈরি হয়েছে
1: হুম হুম
0: বা ভালো জায়গাতে তৈরি হয়েছে, ফুল হাইজিন মেনটেন করে তৈরি হয়েছে, কিন্তু এটা একটা মিসকনসেপশন, এটা সব সময় সত্যি হয় না। আসলে সিজনাল ফ্রুটস, ডাল, ডিম, লোকালি অ্যাভেলেবল যে জিনিসগুলো পাওয়া যায়, তো আমরা আইল্যান্ডে আমরা দেখি যে অনেক সবজি বাইরে থেকে আমরা বাইরে থেকে আসে, যেমন
1: হ্যাঁ
0: মেইনল্যান্ড থেকে আসে,
1: হুম
0: তো আসার সময়ও টাইম লাগে,
1: হুম
0: অনেক জিনিস, অনেক খাবার অলরেডি নষ্ট হয়ে যায়
1: হুম হুম
0: শিপে যখন আসছে,
1: অবশ্যই হ্যাঁ
0: তো সেগুলো কিনে আমরা খাচ্ছি,
1: হুম
0: কেন কিনা কম দামে বা বেশি দামে, বা এগুলো এখানে পাওয়া যাচ্ছে না বলে আমরা কিনে নিচ্ছি,
1: হুম হুম
0: তো এগুলো একটা মিসকনসেপশন। আমাদেরকে দেখতে হবে যে যেগুলো লোকালি অ্যাভেলেবেল যেগুলো আছে
1: হুম
0: এখানে, যেগুলো হচ্ছে
1: হুম
0: আমাদের আইল্যান্ডে, সেগুলো খেলে আমরা ওখান থেকে আমরা ব্যালেন্সড
1: পেয়ে
0: ডায়েট
1: যাব,
0: নিতে
1: পুষ্টি
0: পারি।
1: পেয়ে
0: হ্যাঁ
1: যাব।
0: একদম।
1: আচ্ছা, তো আমরা শেষ প্রশ্নে এসেছি। নিউট্রিশন উইকের এই বিশেষ দিনে আপনি আমাদের শ্রোতাদের, বিশেষ করে অভিভাবক এবং শিশুদের জন্য কী বার্তা দিতে চান?
0: আমি বলবো, সুস্থ থাকার জন্য খাবারকে শুধু পেট ভরে খাওয়ার বিষয় হিসাবে না দেখে নিজের শরীরকে ভালোবাসার একটা অংশ হিসাবে দেখুন। বাচ্চাদের ক্ষেত্রে ছোট বয়স থেকেই ব্যালেন্সড ফুড, রেগুলার ফিজিক্যাল অ্যাক্টিভিটি, অ্যাডিকুয়েট স্লিপ এবং হাইজিনের অভ্যাস করে তুলুন। হেলদি লাইফস্টাইল কোনো একদিনের রেজলিউশন নয়, এটা প্রতিদিন ছোট ছোট ভালো অভ্যাসের ফল। এই নিউট্রিশন উইকে আমাদের প্রতিজ্ঞ হোক, হেলদি ফুড, হেলদি হ্যাবিটস, হেলদি ফিউচার।
1: আজকের এই অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনায় আমাদের সঙ্গে থাকার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ ম্যাম। আপনার অভিজ্ঞতা ও মূল্যবান পরামর্শের মাধ্যমে পুষ্টি সম্পর্কে আমাদের অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে জানা হলো, বিশেষ করে শিশুদের স্বাস্থ্য এবং প্রতিদিনের খাদ্যাভ্যাস নিয়ে। আশা করি আপনার এই মূল্যবান কথাগুলি আমাদের শ্রোতাদের সুস্থ ও সচেতন জীবনযাপনে অনুপ্রেরণা যোগাবে। আপনাকে জানাই আন্তরিক কৃতজ্ঞতা ও শুভেচ্ছা ম্যাম।
0: ধন্যবাদ আমাকে নিউট্রিশন উইকে এখানে আমন্ত্রণ করার জন্য।

আজকের দিনটি গুরুত্ব। আজ 3রা সেপ্টেম্বর, মহানায়ক উত্তম কুমারের জন্মবার্ষিকী। 1926 সালে 3রা সেপ্টেম্বর কলকাতায় জন্মগ্রহণ করেন বাংলা চলচ্চিত্রের মহানায়ক, যার অভিনয়, ব্যক্তিত্ব ও জনপ্রিয়তা আজও বাঙালির হৃদয়ে অমলিন। তার আসল নাম অরুণ কুমার চট্টোপাধ্যায়। উত্তম কুমারের চলচ্চিত্র জীবনের শুরু 1948 সালে দৃষ্টিদান ছবির মাধ্যমে, তবে ছবিটি তেমন সফলতা পায়নি। 1950 সালে 75 ছবির সাফল্যের পর তার জনপ্রিয়তা দ্রুত বাড়তে থাকে। এই ছবিতেই প্রথমবার সুচিত্রা সেনের সঙ্গে তার জুটি দর্শকদের মন জয় করে। চলচ্চিত্রের পাশাপাশি তিনি প্রতিষ্ঠা পাওয়ার আগে

কলকাতা পোর্টে চাকরি করতেন। তিনি থিয়েটার অভিনয় এবং মঞ্চাভিনয়ের সঙ্গেও যুক্ত ছিলেন। তিনি শুধু অভিনেতাই ছিলেন না, পরিচালক প্রযোজক হিসেবেও কাজ করেছেন। উত্তম কুমারের অসংখ্য জনপ্রিয় ছবির মধ্যে উল্লেখযোগ্য 75, হারানো সুর, সপ্তপদী, শিল্পী, ঝিন্দের বন্দি, নায়ক অ্যান্টনি ফিরেঙ্গি, বাঘবন্দি খেলা ও আনন্দ আশ্রম, এর মতো বহু চলচ্চিত্র অভিনয় করে তিনি দর্শকের মন জয় করেছেন। সত্যজিৎ রায়ের নায়ক ছবিতে তার অভিনয় আজও বাংলার চলচ্চিত্রের অন্যতম সেরা হিসেবে বিবেচিত হয়। উত্তম কুমার অ্যান্টনি ফিরেঙ্গি এবং চিড়িয়াখানা 1967 সালে ছবির জন্য জাতীয় চলচ্চিত্র উৎসবে শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার লাভ করেন। এছাড়াও তিনি বিভিন্ন পুরস্কার পেয়েছেন। উত্তম কুমার কোনো নাম নয়, বাংলা চলচ্চিত্রে এক স্বর্ণযুগের নাম। তাই তিনি আজও বাঙালির কাছে শুধু একজন নায়ক নন, মহানায়ক হিসেবেই পরিচিত। আজ মহানায়কের স্মরণে তাকে উৎসর্গ করে আমাদের এই গানটি আপনাদের শ্রোতা বন্ধুদের জন্য।

বেশ খবর, রানি এমভি রানীচাঙ্গা আগামীকাল 4 সেপ্টেম্বর সকাল 6টায় জলযানটি শ্রীবিজাপুরম থেকে লং আইল্যান্ড এবং স্বরাজ দ্বীপ হয়ে রাঙ্গাতের উদ্দেশ্যে যাত্রা করবে। জলযানটি দুপুর 12টায় রাঙ্গাত থেকে স্বরাজ দ্বীপ, লং আইল্যান্ড হয়ে শ্রীবিজাপুরমের উদ্দেশ্যে ফেরত যাত্রা করবে। এমবি কামোটা আগামীকাল জলযানটি সকাল 6:15 শ্রীবিজাপুরম থেকে শহীদ দ্বীপের উদ্দেশ্যে যাত্রা করবে। জলযানটি সকাল 8:30 শহীদ দ্বীপ থেকে শ্রীবিজাপুরমের উদ্দেশ্যে ফেরত যাত্রা করবে। এমবি বাম্বুকা আগামীকাল 4 সেপ্টেম্বর সকাল 11টায় শ্রীবিজাপুরম থেকে শহীদ দ্বীপের উদ্দেশ্যে জলযানটি যাত্রা করবে। জলযানটি দুপুর 1টায় শহীদ দ্বীপ থেকে স্বরাজ দ্বীপ এবং জলযানটি দুপুর 2:30 স্বরাজ দ্বীপ থেকে শ্রীবিজাপুরমের উদ্দেশ্যে ফেরত যাত্রা করবে। এমবি রানী লক্ষ্মী আগামীকাল জলযানটি বিকেল 5টায় শ্রীবিজাপুরম থেকে স্বরাজ দ্বীপের উদ্দেশ্যে যাত্রা করবে। জলযানটি পরের দিন 5 সেপ্টেম্বর সকাল 5:30 স্বরাজ দ্বীপ থেকে শহীদ দ্বীপ হয়ে শ্রীবিজাপুরমের উদ্দেশ্যে ফেরত যাত্রা করবে।

শ্রোতা বন্ধুরা, আজকের বাংলা অনুষ্ঠান এখানেই শেষ করছি। সঙ্গে ছিলাম আপনাদের প্রিয় বন্ধু সুজাতা। ভালো থাকবেন, ভালো রাখবেন। শুভরাত্রি।